রোজিরে ভরাস রোজিরে জুরি বাড়া রে ভাই সাসুকি রে ও মারি সাসুকি রে।

দিলে ওরে মাতে গুজরে ভালো ওরে মাতে গুজো মারি নে নকড়ি নাল তলবাই কবড়া ওয়ারে রাজ মারি নে নকড়ি নাল তলবাই কবড়া ওয়ারে রাজ।